0: आजा तुझे प्यार कर लो ओ जाने जाना।
1: तेरा मेरा क्या करेगा सनम जमाना।
2: वाह वाह वाह, ja, dat was weer even een geweldige song dat we gehoord hebben hier bij Ojala Radio. Uit de jaren 70 was dat. Van Kishore en Asha, dan gaan we naar de film Anita. En dat is van 1967. Music by Lakshmikant Orpiarilal.

0: Live vanuit de Hoofdstad. Hoezanne Radio.
1: Safe BV, al 38 jaar de groothandel in tropische en exotische producten. Safe BV, South American Food Express BV in Rotterdam. Rechtstreeks import van groenten, fruit, dranken, kruiden, diepvries, snacks, sauzen en nog veel meer. Uit Suriname, Zuid-Amerika, Azië, Afrika en de Caribbean. Dagvers en van topkwaliteit. Bezoek onze ruime cash and carry in de Spaanse polder, Vlaardingweg 53. B in Rotterdam. Ja ja, vanaf dit jaar zijn wij 7 dagen per week open voor professionals in retail en horeca. Safe BV, taste the tropics. Let op, toegang alleen met KVK-inschrijving en BTW-nummer. Meer info op safebv.nl.
2: अगर आपके घर पर जन्मदिन है, सालगिरह है, जो भी खुशियां हैं, उजाला रेडियो पर अगर आपको फरमाइश देना है, 15 फरमाइश, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो, स्टूर योर ईमेल नर info@ujala.nl, info@ujala.nl, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो.

मस्ती भरा है समा, मस्ती भरा है समा, हम तुम है दोनों जहां. Ja, het originele komt uit het jaar 1958, alweer zoveel jaren geleden. Maar dit is de geweldige cover gedaan door Shivam Rajaram van de formatie Nataraj.

0: Ik shoop Sjaam, avond zelfs zonder Maloko. Een hele gezellige zondagmiddag, lieve luisteraars van Ujala Radio. Aanske zonder Sjaam, ka programme, lekker aai he. Avond zelfs klee, piare, zonder Maloko klee. Piare, piare, buiten Ghana, kegit. Dus ga lekker zitten, chai erbij. En sunje je groep surat buiten Ghana.
1: सैया धुन होए पिया धुन होए अब नहीं अरवा ना भावे
2: सैया सैया धुन होए पिया पिया धुन होए अब नहीं हर